দশমিক ছ মেগাহার যোগে। মোবাইল ফোনর নিউজন এআইআর আপ সাহায্যে আপন মানে আম আকাশবাণী জয়পুর কেন্দ্রর সমস্ত কার্যক্রম শুনিপারুছন্তে। বর্তমান প্রচার করুছু আজি সকালের ভক্তিগীতর কার্যক্রম বন্দনা।

0: বন্ধু।
1: আকাশবাণী জয়পুর প্রচার করুছ চাষবাস কথা। এথির আজ আসন্তু শুনিবা বিন্স চাষ সম্পর্কে। কহুছন্তি মৃত্যুঞ্জয় সাহু।
2: আসন্তু আজির চাষবাস কথার জানিবা বিন্স চাষ সম্পর্কে। বিন্স চাষ গোটিয়ে লাভদায়ক পরিবা চাষ। এথিরে প্রচুর পরিমাণের প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ থাকে। উন্নত প্রণালীরে বিন্স চাষ কলে কম সময়ের অধিক অমল মিলিথায়। বিন্স মুখ্যত থন্ডা ও মৃদুপাগ পছন্দ করে থাকে। 15°C-25°C তাপমাত্রা এর বৃদ্ধি পাই উত্তম হয়ে থাকে। সাধারণত দোরসা, নিগিড়া ও জৈবিক সারযুক্ত মাটি এই চাষ পাই উপযুক্ত হয়ে থাকে। এই চাষ পাই মাটির অম্লতা 6.0-7.5 pH মধ্যে রহিবা উচিত। মাটিরে যেপরি পানি জমি ন রহে সেথিপ্রতি ধ্যান দেবা নিহাতি আবশ্যক। বিন্স চাষ সাধারণত দুইটি সময়ের করা যাই থাকে। শীতদিনিয়া চাষ ভাবরে অক্টোবরু নভেম্বর মাস মধ্যে করা যাই থাকে। বসন্ত ও গ্রীষ্মদিনিয়া চাষ ভাবরে জানুয়ারিরু ফেব্রুয়ারি মাস মধ্যে বিন্স চাষ করা যাই থাকে। বিন্স গছ মুখ্যত দুই প্রকার দেখিবা কো মিলে। প্রথমটি হেউচি ঝোড়া বা গুছিয়া কিসম, যেউ বিহন ভিতরে রহিছি অর্ক কোমল, অর্ক সুবিধা, অর্ক সমৃদ্ধি, অর্ক অনুপ, পূষা পার্বতী। এই গছগুড়িক ছোট রহে, মাড়িবা পাই বাউঁশ বাঁধিবার মধ্যে আবশ্যকতা পড়ে না। অন্যটি হেউচি লতা কিসম। এই কিসমর বিহনগুড়িক মধ্যে রহিছি কেন্টকি ওয়ান্ডার, পূষা স্বর্ণলতা। এই গছগুড়িক লতা পরি মাড়ি থাকে, তেণু বাউঁশ বা দৌড়ির সাহারা দেওয়া পড়ে থাকে। বিন্স চাষ পাই সাধারণত একর প্রতি ঝোড়া কিসমর বিহন 25-30 kg এবং লতা কিসম পাই একর প্রতি 12-15 kg বিহনর আবশ্যকতা পড়ে থাকে। মঞ্জি বুণিবা পূর্বরু বিশোধন করে নেওয়া নিহাতি আবশ্যক। এহাদ্বারা রোগ প্রতিরোধক শক্তি বড়ি থাকে। তেণুকরি বুণিবা পূর্বরু প্রতি কিলোগ্রাম মঞ্জিরে 2 গ্রাম বাভিষ্টিন বা থিরাম মিশাই বিশোধন করা উচিত। জৈবিক প্রণালী পাই প্রতি কিলোগ্রাম মঞ্জিরে 10 kg রাইজোবিয়ম কলচর ব্যবহার করে পারিবা। মঞ্জি বুণিবা পূর্বরু জমিকু 2-3 থর ভালোভাবে চাষ করে মাটিকু গুণ্ড করে দেবা এবং সমতল করে দেবা দরকার। মঞ্জি বুণিবা সময়রে ঝোড়া কিসমর বিহনকু ধাড়িরু ধাড়ি 45 cm এবং গছরু গছ 15 cm ব্যবধান রাখি বুণিবা এবং লতা কিসমর বিহনরে ধাড়িরু ধাড়ি 60-75 cm এবং গছরু গছ 20-25 cm দূরতা রাখি বুণিবা আবশ্যক। মঞ্জিকু মাটি ভিতরে 2-3 cm গভীরতার বুণিবা উচিত। অধিক অমল পাই খত এবং সারর মধ্যে আমি প্রয়োগ করে পারিবা। সাধারণত খত ও জৈবিক সারর ব্যবহার শেষ ওড় চাষ সময়রে একর প্রতি 6-8 টন সঢা গোবর খত বা কম্পোস্ট মাটির মিশাই পারিবা। ঠিক সেমিতি রাসায়নিক সার ভাবরে একর প্রতি ইউরিয়া 35-40 kg, সিঙ্গল সুপর ফসফেট 125 kg, মিউরেট অফ পটাস 25 kg ব্যবহার করে পারিবা। ফসফেট ও পটাসর সম্পূর্ণ পরিমাণ এবং ইউরিয়ার অধা পরিমাণ মঞ্জি বুণিবা সময়ের প্রদান করিবা। বাকি অধা ইউরিয়া মঞ্জি বুণিবার 25-30 দিন পরে কোড়া খসা করিবা সময়রে প্রদান করিবা। বিন্স চাষ জলসেচনের মধ্যে আবশ্যকতা রাখিথায়। মঞ্জি বুণিবা পরে তুরন্ত হালুকা পানি দেবা উচিত। শীতদিনে 8-10 দিন অন্তরে এবং খরাদিনে 5-6 দিন অন্তরে জলসেচন করা উচিত। ফুল ফুটিবা ও ছুঁ ধরিবা সময়রে জমির আর্দ্রতা রহিবা নিহাতি জরুরি। সাধারণত বুণিবার 20-25 দিন মধ্যে থরে কোড়া খোসা করে ঘাস সফা করেদেবা ও গছমূলকু মাটি টেকিদেবা। সাধারণতঃ মঞ্জি বুণিবার 45-50 দিন মধ্যে ফসল অমল পাই প্রস্তুত হয়ে যাই থাকে। ছুঁগুড়িক কোমল ও নরম থিবা সময়রে তোলিবা উচিত।
1: চাষবাস কথা এতিকরে শেষ হলা।
3: আপনার 4,800 রিওয়ার্ড পয়েন্টস আজি হি এক্সপায়ার হয়ে যাব, এবে রিডিম করে নিয়ন্তু।
4: আরে ওয়াহ, মোর এতে পয়েন্টস কেমিতি আসলা?
5: বাস এইটি পচারন্তু ওয়াই রিওয়ার্ড পয়েন্ট রো নারে আসিথিবা কোনসি অজনা লিংক রে ক্লিক করিবা পূর্বরু টিকে ভাবন্তু, গটিয়ে ওয়াই আপনাকু ঠকেইরু বঞ্চাই পারে। সবুবেলে পচারন্তু WHY, কহুচন্তি SBI রো ক্যাপ্টেন ওয়াই, আপনকর সাইবার রক্ষক।
1: আকাশবাণী জয়পুর প্রচার করুছু আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জোড়ি। এথিরে আজি শুনন্তু ପରଜା।

এটা কেবল মোর ক্রেডিট কেবে কহবিনি, এটা মোর টোটাল টিম রেডিট, যে টিম মেম্বর মানে দেইছন্তি সেমানকৰ কর্ম বিনা এটা সম্ভব হয়ে নথান্তা। ডক্টর রোহিত সিং অছন্তি, ডক্টর দীনদয়াল মন্ডল অছন্তি, ডক্টর দীপক অছন্তি, আউ সোনালি, প্রীতি, শ্রাবণী, আলোক, আউ মোর অন্য মেন্টর মানে যে মানে অছন্তি, প্রফেসর মৃত্যুঞ্জয় সোয়ার স্যার, প্রফেসর অচ্যুত সামন্ত স্যার, যে আমাকে এইভাবে কিট্রে গোটে ফ্যাসিলিটি প্রোভাইড করছেন ইন্টারন্যাশনাল লেভেল র, আউ যে মানে অছন্তি আমার এই পার্টিকুলার রে টিবি এক্সপার্ট অছন্তি ডক্টর হুসেন অছন্তি, আরএমআরসি রুম আমাকে সাপোর্ট করছেন।

পরবর্তী কথা চিত্র আপ তো এসে না থে গীতটি কণ্ঠদান করেছেন মহম্মদ রফি নিজা ফাজলিঙ্ক গীতরে সঙ্গীত দিয়েছেন ঊষা খান্না।

তো একা আম সাহা ভরসা। এই কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন উদিত নারায়ণ এবং ইরা মহান্তি। বিজয় মল্লঙ্ক গীতরে সঙ্গীত দিয়েছেন প্রেম আনন্দ।

0: কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পটের সিরা কুড়ে
1: কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পটের সিরা কুড়ে

0: ললিতে তোমার মোর সম্পর্ক বিষয়ে বাবা কিছু শুনলে তাহলে তা সমস্ত বিষয় কহিদবাকু হব নহলে এইটা হব চরম বিশ্বাসঘাতকতা মু তুম ঘরকু অতিথি হয়ে আসছিলি তুম বাপাঙ্কটু পুও ভলি স্নেহ পাইলি তুমি তো সেবা শ্রদ্ধা আদরে মতো নিজ কানিপণতরে বাঁধি রাখিল এতে আপনার করে নেল যে তুমি ছাড়ি নিমিষে মাত্র বঞ্চা মো পক্ষে অসম্ভব
1: সত্যি এমিতিকা চাটু কথা কইবা কেবেঠু শিখিল
0: তুমি দেখবা দিন
1: তুমি ভারি ইয়ে
0: সত্য কুচি ললিতে তুমি ছাড়ি মু বঞ্চি পারিবি
1: তাহলে মু কোন করিবি একথা বাবা কোন
0: কহিবি বলি ভাবুছি হেলে
1: আজ শুভ দিন গাঁ দেবতীঙ্ক নিকটরে সমস্ত পর্ব মানুষ বাবা বি সেইটি অনেক চাল যা যা কহিবার অছি আজ হি বাবা কই দিও
0: ঠিক অছি আজ কিছু গোটা সমাধান করিবা

0: ললিতে
1: কুহ,
0: অনেক দিন হল মো মনরে গোটে সন্দেহ রয়ে যাই, কিন্তু বাবাঙ্কু পচারিবাকু সাহস পাওনি।
1: সন্দেহ? সন্দেহ কো বিষয়ে?
0: মানে মানে তো মো বাবাঙ্কু বিষয়ে।
1: মো বাবাঙ্কু সন্দেহ করছ? সে কোন এমিতি কাম করছন্তি যে?
0: না না, তুমি মতো ভুল বুঝনি। মোর কহিবার অভিপ্রায় হেলা।
1: কুহ, চুপ রইল কাইকি?
0: তুমি কিছু ভুল বুঝিবনি তো?
1: না।
0: মানে বাপা প্রতিদিন রাতে অধরে ঘর কেউ আড়ে চালি যাতে যে সকাল ফেরন্তি, মু অনেক থরে ঘটনা দেখিছি, আউ এহার রহস্য ভাবি ভাবি থলকুল পাউনি।
1: ও, এই কথার এতে সন্দেহ? দেখ, এইটা অতি গুপ্ত বিষয়, যাহা কি কেবল বাবা হি জানন্তি। মু ছোট বয়সরু এই ঘটনা দেখি আসছি, হেলে সে রহস্য আজি পর্যন্ত বুঝি পারুনি। বাবাঙ্কু পচারলে কহন্তি সে ঠাকুর পূজা করিবাকু যাআন্তি বলি।
0: সতে? কেউঁঠি সে ঠাকুর অছন্তি?
1: বাবা কহন্তি অগনাগনি বনস্থ ভিতরে গোটে পাহাড় খোলার ঠাকুর অছন্তি, ভারি প্রত্যক্ষ।
0: ললিতে, মতে কোন সেই ঠাকুরঙ্কু দর্শন করিবার সৌভাগ্য মিলিব? তুমি টিকে বাবাঙ্কু কুহন্তনি।
1: নাইল মা, মু সবু কইবি, হেলে এক কথা বাবাঙ্কু মু কইপারিবিনি।
0: তাহলে মু মধ্যে আজিঠারু অন্ন জল স্পর্শ করিবিনি।
1: একই কথা, যাহা সম্ভবপর নুহে সেই কথার এতে জিদ করিবা কোন উচিত হব?

0: তুম আখে অন্ধ পুটুলটি বাঁধি দে। ছয় ছয় প্রভু নীল মাধব।
1: তুমি ঠাকুর দেখবাক আউথরে যাব না?
2: সেই দিব্য রূপ দর্শন পাই তো মন ব্যাকুল হচ্ছে, হলে উপায় না, আখিরে পটি বন্ধা হয়ে যোগ রাস্তা বারি পারি নি, যাবি কেমিতি?
1: বুঝিল, কাহাকু কইবনি। তুমি যাবার পূর্বরু মু গোটিয়ে উপায় করিছিলি।
2: কোন করিছিল?
1: তুম গামুছা কানিরে মাগিতিলো সরিষ মুঠে বাঁধি দেই সেথরে ছিদ্রটিয়ে করে দেইছিলি। তুমি যে রাস্তায় যাইছ সরিষ তো বুণি হয়ে যাইথিব, আউ কিছু দিন পরে গছ উঠিব, তাহাকু দেখি দেখি তুমি পুনি ঠাকুরঙ্ক পাখরে পৌঁছি পারিব, মতে বি সাথিরে নিয়ে যাব।
2: বা ললিতে বা, তুম ভলি বুদ্ধিমতী পত্নী কু পাই মু গর্ব অনুভব করুছি। কি সুন্দর উপায়টি করিছ সতে, দেখুছি চতুরতারে তোমাকে কেহি টপি পারিবেনি। আচ্ছা, তোমাকে গোটা কথা কইব বলি ভাবুছি, কালে তুম মনরে দুঃখ হবে বলে।
1: কহ না, মো মনরে দুঃখ কাইকি হবে?

0: হে প্রভু অন্তর্যামী, তুমি মোঠারু অন্তর হইগলে মু কিপরি বঞ্চিবি প্রভু, কিপরি বঞ্চিবি? একই কোলাহল শুভুছি, গাঁ ভিতরে নিশ্চয় কিছু বিপদ ঘটিছি, চাই দেখে। জয় জয় প্রভু নীলমাধব।
1: বিদ্যাপতি, এইটা কোন সেই গুহা যেটি প্রভু নীলমাধব অছন্তি?
2: হ মহারাজ,
1: চল শীঘ্র ভিতরকু চল।
2: কি আশ্চর্য, মহাবেদী শূন্য পড়িছে, নীলমাধব গলে কুয়াড়ে?
1: কোন হেলা বিদ্যাপতি, প্রভু পীঠরে নাহান্তি?
3: তাহলে তাহলে আমার আগমন জানি সেই সবর ভগবানকু কোঠি লুচেই রখেছি। যাও সৈন্য পঠাই সবর পল্লীকু বেঢি রখ, যদি সে সবর নীলমাধবঙ্কু ফেরেই ন দিয়ে তাহলে তাকু সবংশে ধ্বংস করে দিবি।
4: মহারাজাঙ্কর জয় হোক। এই সেই সবর বিশ্বাস মহারাজ।
3: মু জানে তুমি ভারি চতুর, মোর আসিবা জানি মহাপ্রভুঙ্কু কোঠি লুচাই রখিছ। কুহ বিশ্বাস, তোমার নীলমাধব গলে কুয়াড়ে?
0: এ প্রভু নীলমাধব, তোমার ভক্ত আজি বিপদরে পড়িছি, রক্ষা কর প্রভু, রক্ষা কর। তুমি কেউঠারে আছো দেখা দিও প্রভু, দেখা দিও।
5: রাজা ইন্দ্রদ্যুম্ন, মোর ভক্ত সবর রাজকু বিনা দোষরে দণ্ড দিও নাহি, মো আদেশ মানি তাকু মুক্ত কর।

এই দারুঙ্কু উঠাইবাকু সমস্ত সৈন্যবল লাগি পাদে মাত্র টেকি আনি পারলে নাহি। হে প্রভু, মু এবে কি উপায় করিবি?

0: আকাশবাণী জয়পুর সময় দিন 2:30 পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ রিলে করুছ আকাশবাণী কটক কেন্দ্র শুনবে কিছু সময় পরে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যায় সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যায়
1: সবুরি ভাষারে কেবল আকাশবাণী।

0: ஹலோ சாரதா லா பகீத்,
1: உங்க ரேஷன் போட்டு கோச்சாயா காவர் போற கலங்கில் இல்லனோ.
0: ஹலோ உக்ரேஷன் பாபு, ஜுவார் லாகோ.
1: ஜா ஜா,
0: கேந்தா ரச்சஸ்?
1: ভাল আছে আজ্ঞা, আপনার ভালো আছেন?
0: আমি সব লোক ভাল আছো। এ দে আপা ঘাগড় খন্ডে নিক নাই বললানি।
2: জোয়ার লাগো উগ্রসেন বাবু।
1: জোয়ার জোয়ার।
2: কেনদি নিক আছাস কি?
1: হ্যাঁ বড়িয়া আছে।
2: আজ কালি তো পানি কোড ছাড়লা আরি।
1: হ্যাঁ বর্ষা তে ছাড়ি কি পড়া টিকে দেখছি আই কোন।
2: হই হই হই হই। আইলে আজ তো সারদা লাগবা গীত আছে, কাই গীত শুনবা কি মন কলা আছাস?
1: যে কষ্ট করে চেয়ার ওগুলো পুরনো করে দিয়ে দিবি।
0: কিন্তু সে আমার কার্যক্রম লগে ফোন করতে রয় বাবু, রইলো নি জোয়ার লাগো।
2: জোয়ার লাগো উগ্রসেন বাবু।
1: জোয়ার জোয়ার।
2: হ্যালো সরদা লাগবা গীত।
3: হ্যালো শুভ সন্ধ্যা নানি জোয়ার।
2: জোয়ার জোয়ার, নাও খন্ডে কই দেলে নিক তা কাই কি?
3: আমো রেডা সম্রাট মুনা পন্ডা কটিলা কনাপুর জালসমুর কোতলি।
2: আলে মুনা বাবু কে নিক আছাস কি?
3: আ মুদাপুরা বিন্দাসর যে আসা মা সাংকা আসিলা তে আপন ভলে তা খুশি থান তো।

0: 20 लोगों की मौत हो गई और करीब 60 लोग घायल हुए हैं। यूक्रेन के अनुसार उत्तरी चेरनिहिव क्षेत्र का प्रिलुकी सबसे अधिक प्रभावित हुआ। वर्ष 2026 का रसायन विज्ञान में नोबेल पुरस्कार फ्रांस के हेनरी कागन और जापान के केंसो सुआई को दिया गया है। स्वीडिश रॉयल एकेडमी ऑफ साइंसेज ने यह सम्मान उन्हें असममित कार्बनिक संश्लेषण में नॉन लीनियर प्रभावों और ऑटो कैटेलिसिस की खोज के लिए दिया है। उन्होंने रसायन विज्ञान में मिरर इमेज यानी दर्पण प्रतिबिंब चुनने की प्रक्रिया पर काम किया है। और इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: सुनिले हिंदी रे संवाद रिले करी प्रचार कलु आकाशवाणी दिल्ली रु आकाशवाणी जयपुर केन्द्र रु आपण माने कार्यक्रम सुनुछंती। শুণন্তু ফোন যোগে শ্রোতাঙ্ক অনুরোধে দেশীয় গীতর কার্যক্রম হ্যালো সর্দা লাগবা গীতর অবশিষ্টাংশ।
2: হ্যালো সর্দা লাগবা গীত,
3: নমস্কার।
2: কে কইলাস নি বাবু, কোন তেন কইলাস নি?
3: মু অশোক কুমার বেহেরা মালিওরুয়া ইচ্ছাপুর ভদ্রক রু কউচি।
2: আলে বাবু জোয়ার লাগ।
3: জোয়ার জোয়ার জোয়ার, বহুত দূর রু মু কথা হচ্ছে।
2: জবর দূর থান ফোন করলা আছাস বাবু, আমকে মিশা ভদ্রক বলে শুনি করি জবর সারদা লাগলা।
4: আলে অশোক বাবু, মুই মিশা বসলিছি, জোয়ার কর দিলি নি?
3: অপা নমস্কার।
4: নমস্কার, জোয়ার বুতেক বুতেক জোয়ার লাগো, তোমাকে এতেক দূর নি ফোন করলা আছাস।
3: মোর জোয়ার আপনাকে ভাল লাগছে কি নাই?
4: হ্যাঁ, কিন্তু ভাল না লাগে সেটা কিনে তো মজরে পুরি কিরি কথা আলি নি। দুই লোক কথা এতে রেলাস কি নাই?
2: গোটে আঞ্চলিক কার্যক্রম বাবু, আজ কার্যক্রম লগে আমি খালি আপনার করাপুটিয়া জন গীত মানে আছে, আমার শ্রোতা ভাই বোনকর অনুরোধ লগে আমি আমার কোরাপুট গীত মনাকা বাজাইলু নি, গীত গোটে শুনবার আছে বলে কুয়া নাই বলে।
3: ঠিক আছে ভাই, মোর সেই কোরাপুটিয়া গোটে ভাল গীত টিকে লগান্তু।
2: আলে আলে, তোমাকে সারদা লাগলা পর
3: পছন্দর মতে টিকে শুনেবে, মু তো শুনি পারুনি ভাই। মু যা সোশ্যাল মিডিয়ারে যেতে যেতে আড্ডা হউছি, মু সেই সেতিরে হি মু শুনুছি।
4: আমি আমার পছন্দরে শুনে দেবু, খন্ডে শুনি দিয়া, এত দূর নি ফোন কলাস, এমতি সে আউরি মিশার ফোন করতে রুয়া।
3: না মু সবুলে ফোন করিবি, মু বহুত ভাল পাই আকাশবাণী জয়পুর কু, আকাশবাণী জয়পুর কু যাইছি।
4: আলে আলে, ধন্যবাদ।
3: যুববাণী কার্যক্রম রে বি ভাগ নেইছি।
4: হুম হুম হুম,
3: এটা ছিলে আমার সুপ্রভা দিদি আউ শাশ্বত ভাই।
4: আলে আলে, হ্যাঁ হ্যাঁ,
2: জবরদিন হয়ে গেল।
3: আমি মোটে কি আকাশবাণী জয়পুর প্রতি টিকে দুর্বলতা রইছি আও।
4: নাই ভুল পাইবা, এমতি র আর এমতি সে ফোন করতে রুয়া। হ্যালো চৈতি জন আছে নাকি? সেড়ে বেলে ফোন করলে মিশা এই সব বিষয়ে খন্ডে আউরি খন্ডে অধিক কথা হবার হইছি, আজ তো গীত মনে বজাইবার আছে। আলে তেবে রইলু নি, তেবে জোয়ার লাগ।
3: জোয়ার জোয়ার।
4: হ্যালো সদা লাগবা গীত।
5: হ্যালো নানি, জোয়ার
4: জোয়ার জোয়ার, কে কইলাস নি? নাও খন্ডে সাঙ্গি দিয়াস কাই?
5: কলাহান্ডি জেলা মোড়িং পাকেল পড়ারু রেডিও সাথী ক্ষমা সাগর সাহু।
4: আলে ক্ষমা সাগর বাবু, কেমতি নিকো আছাস কি?
5: হ্যাঁ পুরা ভাল আছে নানি, আর আকাশবাণীর জয়পুর উদ্ভোষক উদ্ভোষিকা মানে কেমতি অছন?
4: সবু নিকো আছো, তুমি তো পাসরি দেলা, সেতকি বেল হেলা ফোন না করা সারি।
5: নাই নানি, মনে আছে, বাকি হেলে সময় টিকে যেতে বল জানতা হই গলা, বলকে 5 10 মিনিট আগ পছি যাচ্ছে আর।
4: হুম, সেটা আগা কিন্তু গিরি ফোন না করলাস বলতে রেলু।
2: আলে ক্ষমা স্যার বাবু, জোয়ার লাগ।
5: জোয়ার আইয়া জোয়ার।
2: হুম, ভাল আছস কি?
5: হ্যাঁ আইয়া ভাল আছে।
2: হুম, আজ তো
4: সর্দা লাগবা গীত আছে, কাই গীত শুনবা কি মন কোলা আছাস?
5: সর্দা লাগবা, আজ তো মন খুশি লাগুছে, আজ দেই দেবে মাইজি খুজি খুজি সসার সরাইনি।
2: আলে বড়িয়া গীত কটা
5: বাজলাস, পাছি গেলা এই গীতটা দেই দেবি।
4: আলে আলে, নিকো গীতাকা বাসলাস।
5: আর চিত্র সেন সবর, মনোজ পুটেল, হিমাঞ্চল সবর, আমার নাগু পাত্র, পঙ্কজ মিশ্র, ইমনকে টিকে গীতটা ডেডিকেট করবে আও।
4: আলে আলে, যাকে যাকে কইলা সবকে শুনাই দেবো।
5: সঙ্গে দাদা নানির সঙ্গে কথা হইকর মতে ভাল লাগলা আর।
4: আলে শুনাই দেলু নি, শুনি দিয়া তেবে।
5: হ্যাঁ নানি, বড়া মজা গীত গুটে মনে পড়লা তো কই দেলি আর।
2: আলে আলে, আমকে মিশা আছে কি জবর সাদা লাগছে।
5: ও ঠিক আছে, এই গীত কে শুনবা সবে আর, তাহলে রোছে জোয়ার
4: জোয়ার জোয়ার লাগো।
6: ହେ ମାଜିକ।

0: শ্রোতা বন্ধু, স্বচ্ছতা পরিবেশকু সুন্দর রখে এবং আমকু সুস্থ রখে। স্বচ্ছ ভারতর অভিযানরে সারা দেশর জনসাধারণ নিজকু সামিল করিছন্তি। এই অভিযানরে সামিল হয়েছি সরস্বতী শিশু বিদ্যা মন্দির ঘোড়াবজার পুরী। পুরী রেল স্টেশনরু জিলা স্কুল আড়কু যিবা বেলে বুদ্ধ মন্দির পূর্বরু ডাহাণ পটকু বুলি গলে বিদ্যালয়টি দৃষ্টিগোচর হুয়ে। শিক্ষাদান এবং স্বচ্ছতা পাই এই অনুষ্ঠানর অনেক সুনাম রয়েছে। তেবে বিদ্যা মন্দিরর শিক্ষা ব্যবস্থা এবং স্বচ্ছতা সম্পর্কে বর্ণনা করে প্রধান আচার্য কহন্তি।
1: আজ্ঞা নমস্কার, মু শ্রী প্রসন্ন কুমার প্রধান, প্রধান আচার্য সরস্বতী শিশু বিদ্যা মন্দির ঘোড়াবজার পুরী। আমার এই বিদ্যালয় 1992 মসিহারু অদ্যাবধি চালুছি। আমার বিদ্যালয়ে পাখাপাখি বর্তমান 1664 পিলা অধ্যয়ন করছন্তি। আমি দুইটি পর্যায়ে এটি চালুছি। প্রাতঃ পর্যায় সকাল 6:30-11:15 চালুছি এবং দিবা পর্যায় 11:30-4:30 পর্যন্ত শিক্ষাদান চালুছি। গত বর্ষ 112 জন শিশু ভাই ভনী দশম শ্রেণী পরীক্ষা দিয়েছিল, সেতুর জেলা টপর মধ্যে আমার বিদ্যালয়ের লে আরম্ভর অদ্যাবধি 100% রেজল্ট হচ্ছে। আমার পূর্ব ছাত্র ভাই ভনী মানে ভালো ভালো স্থানের মধ্যে না কলে, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস মধ্য এইভাবে প্রশাসনিক বিভাগের মধ্যে কাজ করে বিদ্যালয়ের গৌরবক বড়াও। আমার বিদ্যালয় তরফর গুরুজুগুরু আমার পাখাপাখি 78 জন টিচিং স্টাফ এবং বাকি নন টিচিং স্টাফ অধ্যে আমার গুরুজুগুরু মানুষ স্বচ্ছতা স্বতন্ত্র দায়িত্ব দিয়ে যাই জন প্রমুখ দায়িত্ব এবং তাঁর সহযোগী হিসাবে 3-4 জন থাকে এবং তাঁর সহ আমার যে মাউসী মৌসা বা সেবক সেবিকা যে তাঁর মুখ্য কাম হচ্ছে বিদ্যালয়কে গোটে স্বচ্ছ পরিবেশ ভিতরে পিলাকু পাঠপড়ার বসাইবা। স্বচ্ছ পরিবেশ পিলাকর মনকু পবিত্রতা আনি থাকে এবং পাঠপড়ার ভালো প্রভাব পকাই থাকে। তেমন আমার পিলা বিদ্যালয় আসছেন, খাদ্য পদার্থ আনলা বেড়ে টিফিন বক্সরে নিয়ে আসেন, পলিথিন সে আনতি না। গান্ধীজীকর যে নারা লা স্বচ্ছ অভিযান আর্তমান মানবর প্রধানমন্ত্রী তাকে বেশি গুরুত্ব দিয়েছেন, তারি আধারে আমার শিশু ভাই ভী মানে তাকে বিশেষ করে তারপরে বিভিন্ন প্রকার মডেল নমুনা করে অন্য পিলা মানুষ প্রভাবিত করতে, নিজ শ্রেণীকক্ষক সফা রাখা সহ নিজ পরিবারের মধ্যে সেইভাবে স্বচ্ছতা মেন্টেন করছেন এবং অভিভাবক মানুষ মহলর মধ্যে ভালো রিয়াকশন আসু, যা হোক পিলা মানুষ আপনার এই যে স্বচ্ছতা বিষয়ে অবগত করেছেন। পিলা মানে মধ্যে ঘরে তাঁর নিজ জিনিসক এবং পরিবার পরিবেশক নিশ্চিত ভাবে সেমানে স্বচ্ছতা রাখুছেন। আমার যে পিলা মানে খাদ্য পদার্থ আনতে কিছু বলি যায় বা কিছু সেমানকর তলে যে পড়ি যায় সেমানকর তাকু মধ্যে স্বতন্ত্র ডাস্টবিন রে পকাউছেন। আমার যে অলিয়া আবর্জনা সফা করছেন সে গাড়ি আসু, তাকু মধ্যে আমি ওদা বর্জ্যবস্তু এবং যেটা শুখিলা বর্জ্যবস্তু সেটাকে মধ্যে সেটা দিয়ে আমি পরিবেশক স্বচ্ছতা রাখার পিলা মানুষ দৌছু। এবং আমার শৌচালয়ের ব্যবস্থা ভাই মানুষ অলগা ব্যবস্থা এবং ভৌণী মানুষ অলগা ব্যবস্থা করা যাই। এই স্বচ্ছতা পাই যে শৌচালয় ব্যবহার আছে, আমার সুইপর হিসাবে আমার এটি পোস্টিং দিয়া যাইছি, সেখানে দিনকু 3 থর অর্থাৎ পিলা মানে বিদ্যালয়কে আসিয়া পূর্বরু গোটে থর স্বচ্ছতা করন্তি। মধ্যাহ্ন ভোজন যেতবে পিলা মানে জলপান করন্তি সেই সময়রে সেমানে লঘুশঙ্কা ইত্যাদি যাতে সেটাকে মধ্যে স্বচ্ছতা করা পাই ভোজন বিরতি পরে সেমানে স্বচ্ছতা করন্তি এবং পিলা মানে বিদ্যালয়রু যিবা পরে স্বচ্ছতা করন্তি। ব্ল্যাক ফিনাইল আউ যোন

শ্রোতা বন্ধু, এতবে যাই আপনার কার্যক্রম শুণুলে আকাশবাণী দিল্লির কার্যক্রম প্রসারিত হচ্ছে আকাশবাণী জয়পুর কেন্দ্র মিডিয়াম ওয়েভে 204.5 মিটার তথা 1467 কিলোহর যোগে এবং এফএম রে 103.6 মেগাহর যোগে। এ ব্যতীত আপনার মোবাইল ফোনর নিউজ অন এআইআর আপ মাধ্যমে আমার সমস্ত কার্যক্রম শুনেপার প্রচার করছু সুগম সঙ্গীতর কার্যক্রম। প্রথমে শিল্পী শৈলভামা এবং নিবেদিতা, গীতিকার দেবীদত্ত মহান্তি, সঙ্গীত শরৎ নায়ক।

0: আপনার 4800 রিওয়ার্ড পয়েন্টস আজি হি এক্সপায়ার হয়ে যাব এবে রিডিম করে নিয়ন্তু
1: আরে ওয়া মোর এতে পয়েন্টস কেমিতি আসলা
2: বাস এইটি পচারন্তু ওয়াই রিওয়ার্ড পয়েন্টর নারে আসিথিবা কোনসি অজনা লিংক রে ক্লিক করিবা পূর্বরু টিকে ভাবন্তু গটিয়ে ওয়াই আপনাকু ঠকেইরু বঞ্চাই পারে সবুবেলে পচারন্তু WHY কহুচন্তি SBI র ক্যাপ্টেন ওয়াই আপনকর সাইবার রক্ষক
3: চাষী ভাই ও ভোনী মানঙ্ক পাই জরুরি সূচনা রাজ্যর সমস্ত প্যাক্স ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকরে ইউরিয়া ডিএপি এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে রাজ্যের সারর কৌণসি অভাব না তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেসিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিত ভাবে রসিদ সংগ্রহ করন্তু গুজবরে বিশ্বাস করন্তু নাহি সার কলাবজারিকু রোকন্তু মা মাটির সুরক্ষা পাই জৈবিক সার প্রয়োগ করিবা পাই ভুলন্তু নাহি কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ ওড়িশা সরকার

শ্রোতাবন্ধু আপন মানে একক চলচ্চিত্র ক্রমে শুণুচার রামলীলা চলচ্চিত্র গীত কার্যক্রম পরবর্তী শিল্পী আদিত্য নারায়ণ গীতিকার সিদ্ধার্থ গরিমা সঙ্গীত সঞ্জয় লেলে ভনসালী।

শ্রোতাবন্ধু আপনার রামলীলা কথাচিত্রর গীত শুণুচার পরবর্তী শিল্পী সাহিল হড্ডা এবং সাথী গীতরচনা সিদ্ধার্থ গরিমা সঙ্গীত সঞ্জয় লেলে ভনসালী।